0: পুলিশ বা মানুষ ধন বস্তু বাঁচাই রাখবলে কমিটমেন্ট জানাই কিনে মানুষ লগতে হারাই যা নহলে চুরি হওয়া মোবাইল ফোনস লাগা কেসেস তো সবসে ওসর পুলিশ স্টেশন দিয়ে জলদি রিপোর্ট করে কিনে ঠিক সময় পাই দি বলে অনুরোধ করেছে। আর ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বা একটা স্পেশাল ড্রাইভ তো বার্থ এন্ড ডেথ সার্টিফিকেশন লাগা ম্যানুয়াল তো ডিজিটাইজেশন দিয়ে বদলি করবলে কারণে নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েট কহিমা লাগা অফিসেস আর স্টাফ কারণে জুন দু তারিখ প্রায় চার তারিখ তাক সেক্রেটারিয়েট কমপ্লেক্স লবি দিয়ে রাখবলে আছে। ড্রাইভ তো হতাই ফুজোর এগারো বাজিরা শাম চার বাজি তাক রাখব আর স্পাউসেস আর বাচ্চা খান লাগা সার্টিফিকেটস বি মিলাই কিনে কভার করবলে আছে। ইনিশিয়েটিভ প্রা ডিজিটাল গভর্নেন্স বাড়াই কিনে নাগাল্যান্ডে বার্থ এন্ড ডেথ রেকর্ডস লাগা ডিজিটাল ডেটাবেস বাঁচাই রাখবলে আছে। ডিপার্টমেন্ট বা স্টেটে পুরানা সার্টিফিকেটস লাগা 100% ডিজিটাইজেশন করবলে টার্গেট রাখি আছে। ড্রাইভ সময় দি সার্ভিসেস দি বার্থ এন্ড ডেথ লাগা রেজিস্ট্রেশন ডিলিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিটেলস খান কহিমা সাদার ফিডর ইভেন্টস হওয়া কান্দি কারেকশন খান মিলাই কিনা করবলে আছে। এইটি জেনারেল পাবলিক লগ ইন তো সব ডিস্ট্রিক্টসে রাখবলে আছে। অফিসিয়ালস আর স্টাফ লগতে এই মিলাই রাখিয়া সময় দি অরিজিনাল সার্টিফিকেটস আর দোসার ডকুমেন্টস আনবলে অনুরোধ করেছে। আর এইটির আজি ফুজোর লাগা খবর ইমান শেষ করে আছে। শুনে থাকিবি সামসাদ বাজি দাসমেনহেটি নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: গুড মর্নিং, দিস ইজ আকাশবাণী কোহিমা, দ্য মর্নিং নিউজ রেড বাই ক্যাথলিনো। ইউনিয়ন মিনিস্টার ফর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জগত

আসাঙর লুংরি টং সৎপাই কচি সিদির সাকা আউ নাকা নুর লুচম সু নংটাক তা আসবা টাঙাতৎপা নং আচম থাকার পাই ইপা আউ কাকছর লুচম্বা নং আথনসু তা আয়মতনা ওয়াশিয়া পারম টাকুই লুখম দাসি আসমা টুপা উৎসলের পা জোরহাট নং বাইবল রুনমর ইমদাকি আতোরলিদং আউ মং দাংনুই তশিম তৎনি সুখার আলোয়া পাদং সানডে স্কুল প্রমোটর আসর সি ই তা মাপা রুপা ইনাকচ আসংদং আসর পাই ইপা মাপাচে মলুং সুয়াদং আকিজাক পা ইম্পুর নং ইনাকপা মাপং মিডল ইংলিশ স্কুল নং আজঙর আইয়র জানু সপুক ইমলাথন মিএমটপ লাজি রেভারেন সপুংওয়াটি চাংকি শিবা না গানুমর রং নং মেজংবুপা রেভারেন আঙো পারচালা তানসু লালিয়াস লা মিডল স্কুল নং ক্লাস স্ট্রোক রুনমের কলেন রেভারেন আর উইকস্ট্রেন্ডা জাঙা ইম্পুর নং তনা মি খা নুকলং থুকু সিমর আনা ডিসেম্বর তরন সাতি খুলিজং আগছ রেভারেন লংরি সাতির কলনা ইম্পুর নংসা আনু মাননি গম খা ইনিয়কর ইম্পুর টুকচর জোরহাটি আলু রেভারেন লংরি আসর সিপুক ইমলা নম সংরমি তানুর ট্রক মুয়াচ আসর পানুক্ত নং তানসলা নুই থানসকর আসর ইমগংতমস আসর ওয়াটি সংলা ইমছালম্বা সংটি রুন্লা লানু সানলা আসর উপংলংবা তালিয়াস মে খা নুকলংটুকু সিমর পিজ ফেব্রুয়ারি ইটানু পার কিবং জোরহাটি আপু সোহালু আসর ইতাকচি তসাইয়ুর মাপা কম তর ট্রক ইনিয়ক ইপা মাপা থানরপা আনু পাই বাইবল স্কুল নং হস্টেল ইনচার্জ বনালিয়াস পাজি তানুর তাইনথন মতম থৎপা আসর আসায়ামন সম্পত তলম সাজাগে স্টুডেন্ট আজাপথন মতমের আমালিয়াস সাকানু হস্টেল নুর নুবু উজংজি শিদাকসা পনের আও জোরহাট লিমাজি খাঙাসা তাৎসক আসনং পা কিনংসে তনম লিমা মুপুং তুমুকুং আসর পি নিসং মনুংরার তা আই পনশিয়ালিয়াস আজিউতা টিম থম আরমা কম তর ট্রক তাশি আলিদং তানুরধমা আজাক ইদাকচি সুয়া ইন্দালিয়াস রেভারেন লংরি পার তানুরধমদং কিবুক নং সংরম উ সায়ুবাথন আনুখু তালংবাখা বাইবল স্কুল নং সায়ুদং বলমসিদর কিদাঙে শিলংাকা পারনুকথন আসায়াতপা আসরানু উৎস নুরশিয়া তানুরধম পলাদাকচালিয়াস আসর ইয়ামাচি তানুরধমা সুশি তাতি শিজ তাচুঙ্গালিয়াস রেভারেন লংরি ফুটবল আসায়ার তাচুঙ্গালিয়াস আসর বাইবল স্কুল নং পা এথলেটিক ডিরেক্টর লিয়াস ইপা মাপং পা আজাঙা জোরহাট খ্রিশ্চিয়ান হাই স্কুল ফুটবল তুলুকচি নর্থ ইস্ট রিজনি মিতাকম আসর আসায়ার তাচুং ডক্টর থি আউ নুমার আমা আদক শিবা রেভারেন লংরি টুপুচ তনু লিয়াস বল আসায়াদং কুদংসা পার তুলুকি গোল আগছ উলাটু লুয়া কি আয়মতনা পুংদনা লিয়াস পা মাপা নুং মরংবাদং মাস মাপা তাশি আসর আজমসন মিলিয়াস আনুংজি পা মাজং ইলিয়াকা পালনি সবা খবক তসাইয়র কোয়ার্টার কি আচাক ইয়ংলুয়া ইনিয়াক ইটম কি ইয়ংলুপা মাপং খনবো তসাইয়র ব্রক কি বাইবল স্কুল হস্টেল আনাসা মিৎসা তালংখা ইয়ংলুয়ার ইদাকচি চুবং টুলুজি আচুংগছ আশি রেভারেন লংরি আসর পারমতমর হরেশওয়ার বরদলোই নাদি টেঙ্ক টুলুবাচি আমনুকচা সুশি আজক তাথম বাংলাকচাকি টুয়ার আলিদং টেঙ্কি আলনা আলিপা সংজজি টুকথাঙা আলি নুজি চকা আচাসা রাকসা রেভারেন লংরি টেঙ্কি বাংলাক নুজি লিয়াস সাকা পা কজা মি রুই চংরমি খামজক সাকা মতমের বরদলোই জিবু কঙ্গাই রু 1940s মাপা ক্যালকাটা ইউনিভার্সিটি স্পেশাল কোর্স অফ ম্যাট্রিকুলেশন ইন ইংলিশ লাপুক ইপা নুজি পা ম্যাট্রিক কোর্স চি আগিয়া পাস আসে আসর শ্রীরামপুর নং লাইসেন্সিয়েট অফ থিওলজি কোর্স মি মাপাং মি খা নুকলংটুকু লিয়ারথনৎকম এক্সটার্নাল কোর্স স্টুডেন্ট খা মা জয়েন সার তাতিদং আকচিদং ওয়ালিয়াসে ইপা মাপাংজি কলেজ ফি সিনসেমারজি ডক্টর হাসাল ব্লাডি ইয়ারিয়া আকচ আসর মি খা নুকলংটুকু থনম গম রনম রেভারেন লংরি কিনংচ তামাসাবো আসামিস উশি মচিম্বি তি লিয়াস সাকা মি লুইবো আসামিস নুরথন উৎস আতং দৎপা তংমাস সাকা লাই আসামিস বাইবলা কঙা চুয়া জং দা আকম ইপা চঙা লাই আসামিস চরদমধন থা কিদং সন্দং পালা লানং শিলম তাচুং আকিয়া ইয়ারিয়া লিয়াস